0: দাদা জোহার।
1: জোহার বহিন, জোহার জোহার।
0: দাদা
1: আসো আসো বসো।
0: দাদা
1: হ্যাঁ বহিন,
0: খালি হাতে আইছো কেন?
1: খালি হাতে বলে
0: হ্যাঁ
1: ইবা হাত আর খালি আর নেই হাতা কেন?
0: শুনো তো, আ দেখো তো এটা কেলগা রথ হইছে
1: আর
0: আজকে পিঠানি মোড়ানি কিছু নি, তারপরে ফের রথ দেখা পয়সা ফের আছে তেল বাকি।
1: হ্যাঁ ঠিক কইলো।
0: হ্যাঁ
1: যে পিঠা মোড়া তো বহিন ঘরকে গলে যাই গিরি হবা।
0: হ্যাঁ হেটা বেল। হ্যাঁ বললি।
1: হ্যাঁ বাকি রথ দেখা কথা তো রথ দেখা সরি গলানো।
0: শুনো তো, রথ দেখা সরি গলানো কেনটা করি? ই রথ দিন ঠানু নি কে সে দশমী দিন তো কর ইটা ভেট ঘাট পড়লে নি কে
1: তো লমেই থিব ন।
0: হ্যাঁ ইটা মানে নিজন সান ছুয়া পুতাকে ভেটলে নি কে রথ দেখা পয়সা দেসন।
1: হ্যাঁ আমার অঞ্চল র গুটে সাংস্কৃতিক পরম্পরায় যে ছুয়া পিলা মানকু নিজর নু সান যেতে বয়সর বি হউ তাহাকে রথ দেখা দেসু আমি।
0: হই
1: আর আমার অঞ্চল র গুটে বড় পরম্পরা হিসাব রে ইতাকে মানসু গুটে সাংস্কৃতিক ভাব র আদান প্রদান র কথা আমি ভাবসু। বাকি যেহেতু রথ দিন ভেটনি পড়ি।

0: দাদা
1: বয়ন কহ
0: এটা কথা দিদি পদ হেই করি আর গীত পদে পদে শুনি করি দেখো সমিয়াকে দেখো তো
1: হ্যাঁ হ্যাঁ সমিয়া কেবে কাহাকে নি ডাকে
0: হ্যাঁ
1: হেলা সমিয়া তার তার নর্দুতিছি তার সঙ্গে আমকু নর্দিবাকে পড়বা
0: বলে বৈঠকে তু গলে নি কেন ফের কাছে অবতার ঠিক দেখি যাবাকে মন লাগছে কি নি
1: হয়ে হয়ে হয়ে ঠিক কহেল বহেন দেখো কাহিঁ পুরী রে জগন্নাথ মহাপ্রভু অবতার নাই হন কিন্তু আমার পশ্চিম ওড়িশা নে জগন্নাথ মহাপ্রভু দশাবতার হেকরি সবকু দর্শন দেশন এটা হচ্ছে আমার অঞ্চলের আর গোটে পরম্পরা ই পরম্পরার বাহক হিসাবে আমি আগে বড়াবাকে পড়বা তো বৈঠকি সারিকি গলা বেলকে অবতার টিকে দেখি দেখি যাওয়ার কথা নাই বেলে যাও হেন্তা হলে
0: জোহার দাদা
1: জোহার বহেন জোহার

0: বন্দী এই মানে অন্য সমস্ত কেউঠার অর্জুন সিং?
1: সেমানে ভীষ্ম কটকরে বন্দী হয়েছন্তি দশ জন, তিন জন কনক পল্লী রে দুছন্তি, বর্তমান বন্দী এমানে ষোল জন মন্ত্রী মহাশয়।
0: তেবে বর্তমান নিষ্কণ্টক, মহারাজ বহুদিন রাজধানীর অনুপস্থিত হলে, রাজ্যভার দীর্ঘকাল এই দুর্বর যুগ, প্রহরী বর্তমান এই বন্দী মানুষ কারাবাস কু ঘেনি যাও, কিন্তু দেখ কারাবাস রহি যেপরি কৌশি অসুবিধা নুহে।
2: আস বন্দী।
0: আচ্ছা বক্সি, এমানে কোন চিরকাল বন্দী হয়ে রহিবে?
1: এ প্রশ্নর উত্তর বক্সি দেই ন পারে মন্ত্রী মহাশয়। সৈনিক কার্য যুদ্ধরে শত্রুকু পরাজয় করিবা, শত্রু প্রতি কি ব্যবহার করিবাকু হব, সে রাজা ও রাজমন্ত্রীঙ্কর বিচার বিষয়।
0: এই যে মহারাজ সেনাপতি,
3: এ রাজ্যর গুরুভার আপন বহন,
0: মহারাজাঙ্কর অনুপস্থিতিরে যে কৌশি প্রকারে কার্য চলাই দেওয়া মাত্র, বর্তমান রাজ্য নিষ্কণ্টক।
3: হ্যাঁ নিষ্কণ্টক মন্ত্রী মহাশয়, শত্রু মানে সমস্তে পরাজিত, কিন্তু এ বিজয় সেনাপতি ও তাঙ্কর বক্সি বৃদ্ধ অর্জুন সিংহঙ্কর, এ দুহিঙ্কু দেখিবা লাগি বহু লোক প্রাঙ্গণরে অপেক্ষা করি রহিছন্তি, আপন এমানঙ্কু সঙ্গরে নেই সেমানঙ্কু দেখাই আনন্তু।
0: আস বসন্ত বিরাট, অর্জুন সিংহ ওড়িশার সৌভাগ্য গগনরে সূর্যচন্দ্র দুই গোটি তুম্ভে, আস।
3: মা উৎকল ভূমি আজি নিষ্কণ্টক, শত্রু যে কেবল পরাজিত তাহা নুহে, একা বেড়কে নিরস্ত্র। মা উৎকল ভূমি এতে দিনে নিষ্কণ্টক, প্রতিজ্ঞা এতে দিনে পূর্ণ হইয়াছি, এ রাজার নহে পুত্রর কর্তব্য, জন্মভূমি জননীর সমান, জন্মভূমি যেতবে বিপন্ন প্রত্যেক সন্তানর কর্তব্য সে বিপদ দূর করিবা, আউ মু মাতৃভূমিকু রক্ষা করিয়াছি। প্রভু তুমরে বিশাল করুণা, জীবনরে বহুবার তুম্ভর অপার কৃপা বর্ষণ করিয়াছ, আপদরে বিপদরে উদ্ধার করিয়াছ ভগবান। সেদিন শ্রীক্ষেত্রে অসীম আর্ণবর জলতরঙ্গ মধ্যে বুড়ি যাওতিলি, কাহার করুণাময় করযুগল যেপরি মতে উপরকু টেকি আনিলা, কৃষ্ণ নদী কূলরে যুদ্ধভূমিরে জীবনর অন্তিম নিঃশ্বাস ধারা বিসর্জন করুতিলি, কি আসি নূতন প্রাণ ঢালি দেইগলা। অপার করুণা প্রভু, অপার করুণা, তোমার ইচ্ছা পূর্ণ হেউ।
2: দূত, এ বাঞ্ছা পূর্ণ হই পারিব না, এতে আস্পর্ধা উৎকল দূত।
4: আস্পর্ধা কাহিঁকি মহারাজ?
2: আস্পর্ধা যে ক্রাঞ্চি রাজ জমার প্রত্যাশ হইয়াছি।
4: এ কোন আস্পর্ধা হলা?
2: পূর্ণ আস্পর্ধা, এ বামনের চন্দ্রকু হাত বড়াইবা পরি সামান্য পিম্পুড়ি হই দ্বীপরুখারে চড়িবা সমান, আস্পর্ধা নুহে দূত, মূর্খতা মাত্র।
4: গজপতিঙ্কর এপরি নিন্দা করিবে নাহি মহারাজ?
2: দূত, নিন্দা কিছু নুহে, সত্য নিরড় সত্য, তা হেব নাই দূত, সে কুড়াঙ্গর হাতরে মু মোর কাঞ্চি রাজ্যর কাঞ্চন জেমা পদ্মাবতী কি দেবি নাহি।
4: ভালো কথা, মু দূত, এই সোমবার যাই গজপতিঙ্কর শ্রী ঝামরে জনাইবি, দুর্নাম শুনিবা দূতর কর্তব্য নুহে মহারাজ।
2: দূতর তো বেশ কর্তব্য জ্ঞান অছি, যাও যাও দূত, তোর রাজাকু কহিবু মোর পদ্মাবতী কি বর নমিলে চির কুমারী করি রখিবি, বরঞ্চ চাণ্ডাল সঙ্গে বিবাহ করাইবি, সে ভাতৃহন্তা ক্ষেত্রীয় বৈরী চণ্ডাল ব্যবসায়ী বর্বর, তার আস্পর্ধা দেখি মু বর্তমান বিস্মৃত। কাঞ্চি রাজা কপিলেন্দ্র দেবঙ্ক পুত্র নুহন্তি দূত, যে পুরুষোত্তম দ্বারে যাই ভিক্ষার্থী হেবে, যাও, শক্তি অছি পরাক্রম অছি কহিবু, এতে যদি লালসা পদ্মাবতীকু বিবাহ হবার যেবে এতে প্রবল অভিলাষ, কহিবু যুদ্ধরে জয় করি পদ্মাবতীরু ঘেনি যাও, পদ্মাবতী মোর শাক তণ্ডুল নুহে, যে যেউ পথর ভিক্ষুক আসি ভিক্ষা করিব তা হস্তরে অর্পণ করিবি, যাও দূত, তো রাজাকু যাই জনাও।
4: জনাইবি মহারাজ, প্রভুর নিন্দা শুনি ওড়িয়া নীরবরে ফেরে নাহি, তার প্রতিরক্ত বিন্দু প্রভুঙ্ক পদরে উৎসৃষ্ট, মো দূত, দূতর কর্ম সম্বাদ বহন করিবা, এ অস্ত্রধারণ নুহে, অস্ত্রধারণ ভান মাত্র, নইলে এ জীবন নেই ফেরন্তি নাহি মহারাজ, দূত কর্তব্যের ত্রুটি ঘটিব, এ অস্ত্র এইটারে বিসর্জন করিগলি, যদি ওড়িয়ার বাহুরে শক্তি থাকে তেবে আসি এঠারু স্বদেশকু পুনরায় নেব।
2: দূত, সামান্য দূত হই তোর মধ্যে এটা আস্পর্ধা,
4: প্রভুর অপমান সহি নপারিবা অপরাধরে হতবা বন্দী হেবা ওড়িয়ার ভূষণ,